তবে কি সংশোধন হয়েছে নামক আপনার কার্যক্রম চৌপাল আমার কাশ্মীরি বাঁশওয়াড়া কে এফ এম মাহি চ্যানেল সে বোল রে হ্যাঁ এফ এম বেন্ডিক 1.3 মেগাহার্টজ কে আবৃত্তি পর শাম কে 7:30 হোনে কো হ্যায় কুছ দের মে আপ সুনেঙ্গে জয়পুর সে প্রসারিত কার্যক্রম জিসে আকাশবাণী কে জয়পুর কেন্দ্র সে লেকর রে হ্যায় কৃপয়া প্রতীক্ষা করে।